তিনি শুরু করেছিলেন একটি সভা, আর সেই সভাই কার্যক্রমে একটি মহিরুহ হয়ে ওঠে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেদ, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর রাজা রামমোহন রায়ের জীবনের কিছু জানা কিছু অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে তিনি নিজের কিছু কাছের মানুষকে নিয়ে তৈরি করেছিলেন একটি সভা, সেই সভার নাম হয় আত্মীয় সভা। পরবর্তীকালে সেই সভা আবার নতুনভাবে গঠিত হয় এবং তার নাম হয় তত্ত্ববোধিনী সভা, যার দায়িত্বে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং সেই তত্ত্ববোধিনী সভা থেকেই আলটিমেটলি ভারত তথা বাংলার নবজাগরণের একটি অন্যতম স্তম্ভ রচিত হয়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে রাজা রামমোহন রায়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

जाए दुफाला।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London.
6: Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

যখন তিনি সমাজ সংস্কারের পথে ব্রতী, সেই সময় তার পরিবার ইনক্লুডিং তার মা তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন, যে মামলায় বলা হয় যে রাজা রামমোহন রায়ের পৈতৃক সম্পত্তির ওপর ওনার কোনো রকম অধিকার থাকবে না। কিন্তু মামলায় রাজা রামমোহন রায় জয়ী হন, কিন্তু জয়ী হবার পরেও তার পৈতৃক সম্পত্তি তিনি তার পরিবারকে দান করে দেন। এরকমই বড় মনের মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা অধ্যায় আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

একবার একজন রাজাবাবুর কাছে খবর নিয়ে আসলেন যে ওনার ওপর নাকি কয়েকজন গোঁড়া ব্রাহ্মণ হামলা করতে পারেন, এবং সে কথা শুনে রাজা রামমোহন রায় তো হেসেই লুটোপুটি। তার কারণ, তিনি বলেছিলেন যে তাকে সামলানো ওই চার পাঁচজন ব্রাহ্মণের পক্ষে সম্ভব নয়। তিনি কিন্তু খুব একটা ভুল বলেননি, তার চেহারা ছিল সুবিশাল, তিনি একবারে একটি গোটা পাঁঠার মাংসও খেয়ে নিতে পারতেন। লাঠি চালনা তথা কুস্তি লড়াইয়ে তিনি ছিলেন অদ্বিতীয়, এরকম অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে রাজা রামমোহন রায়ের জন্মদিনে ওনার জীবনের কিছু জানা এবং অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায় না? তো ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভিতর ঢুকে পড়ে। কিছু কথা আমরা বলবো না, কিন্তু তারা বুঝে যায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

বাংলাদেশ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content.

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগন্যাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগন্যাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি শফিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সোম থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শফিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি, তো আজকেও তার অন্যতা হবে না। এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু, আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ির। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার। কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো আমি বুঝতেই পারিনি কম খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝাল মুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল আরও তৈরি হোক, আরও ঝালমুড়ি ওলারা নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি। শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফিরে, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলা নেট ডট কমে। সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন। আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলা নেট ডট কমের গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে। ব্যাস, তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কী করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়িও তো ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ট্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সবথেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ভাই এসো এসো, এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে। আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, এ ফলস দাঁত ফলসেই তুমি কুপোকাত হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালা, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন। এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললে, দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসবও মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না, তাই আড্ডা বাঁচুক ঝালমুড়ি সঙ্গে থাকুক। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ ডট কমের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র Radio 1.com. Once a fool, new dish.

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে, সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanei.com এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +44750396571২ তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেব, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক। অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে। আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম। মন যখন নিরুদ্দেশ।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এই রকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান, তারপর ভাবতে ভাবতে গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে, মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁদিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলো শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো

ভাস্কর্য এমন এক অদ্ভুত সৃষ্টি যেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে উদাস হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা কি করে সম্ভব হলো, মনটা এতটাই বিস্ময়ে ভরে যায়। কিন্তু জানেন কি, এই সমস্ত ভাস্কর্যের পেছনেও অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার আছে, ঘটনা আছে, এমনকি রহস্যও আছে। তো রেডিও বাংলানেট.com এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কিছু ভাস্কর্যকে নিয়ে, কিছু ভাস্কর্য, তার পেছনের কিছু গল্প, কিছু অজানা কাহিনী, কিছু অজানা ঘটনা এবং কিছু আনসলভড মিস্ট্রিজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই ভাস্কর্যকে নিয়ে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। বাংলার গান বাঙালির প্রাণ।

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য এবং পৃথিবীর অন্যতম সব থেকে বেশি বিখ্যাত ভাস্কর্য। তার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি দেখেননি, এরকম মানুষ পাওয়াই হয়তো খুব মুশকিল। কিন্তু জানেন কি, এই মাইকেল অ্যাঞ্জেলোকে ঘিরে একটা অদ্ভুত ঘটনা আছে। মানে ব্যাপারটা হলো, মাইকেল অ্যাঞ্জেলো যে পাথর খোদাই করে তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম ভাস্কর্যে কিন্তু সেই পাথর ব্যবহার করা হয়নি। এবং অনেক ভাস্কর এটাও দাবি করেছেন যে যে পাথরে মাইকেল অ্যাঞ্জেলো খোদাই করা হয়েছিল, অন্যান্য অনেক ভাস্কর সেই পাথর বাতিলই করে দিতেন। তাহলেই ভাবুন, সেই বাতিল হয়ে যাওয়া পাথর থেকে এরকম কালজয়ী একটি ভাস্কর্য তৈরি তো হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই ভাস্কর্য এবং ভাস্কর্যকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা গল্প কাহিনী আছে সেগুলোকে নিয়েই আবর্তিত হবে, আর সেটাই আবর্তিত হতে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরো একটি বিখ্যাত ভাস্কর্য হলো দ্য কিস। আগে সেখানে দেখানো হয়েছে যে একটি যুবক এবং একটি যুবতী একে অপরকে কিস করছে আর কি, কিন্তু সেই ঘটনা অর্থাৎ যে ঘটনাকে অবলম্বন করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল সেটি একটি চমকপ্রদ। বলা হয় যে পাওন নামে এক যুবকের প্রেমে পড়েন তার আপন বৌদি, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই মূর্তিটি তৈরি করা। কিন্তু এই মূর্তির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে চুম্বনরত অবস্থায় কাপড়কে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস। তার কারণ সেখানে কেউই চুম্বন করছে না, দুটি মানুষের মধ্যে বেশ এক বিঘত মতন জায়গা বাকি রয়েছে। তাহলেই ভাবুন তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডা আমাদের জারিয়ে আছে ভাস্কর্যকে নিয়ে, আর তাকে ঘিরে বেশ কিছু অদ্ভুত গল্পকে নিয়ে। তো সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At Eto Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Eto Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

গ্রিক ভাস্কর্যের কথা বললেই আমাদের মনে হয় যে শ্বেত পাথরে তৈরি করা বিভিন্ন মূর্তি এবং অসাধারণ সমস্ত ভাস্কর্য শিল্পকর্ম। কিন্তু একটা ব্যাপার কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, যে এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি নয়। তোরেডো বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র গল্প কাহিনী ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে গ্রিক ভাস্কর্য বলতে গেলেই মনে হয় একদম ধবধবে সাদা শ্বেত পাথরে তৈরি সমস্ত ভাস্কর্য, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ছিল না। অ্যাকচুয়ালি এই ভাস্কর্যগুলো তৈরি করার পরে তাতে রঙও করা হয়েছিল, কিন্তু কালের নিয়মে সেই রঙগুলো ক্ষয়ে গেছে, সেই জন্য আমরা শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি ভাস্কর্যগুলোই দেখতে পাই। কি বুঝলেন? তো রেডিও বাংলায় ডটকমে এই ভাস্কর্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

ভাস্কর্যের কথা যদি বলেন তাহলে ইজিপ্টের কথা কি করে বাদ দিই বলুন তো। ইজিপ্ট এমন একটি দেশ যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ভাস্কর্য রয়ে গেছে যেগুলো কালের নিয়মে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয় হয়নি। তার মধ্যে সব থেকে বড় যে মিস্ট্রি সেটি হলো পিরামিড, গিজার পিরামিড। এই পিরামিড দেখেননি এরকম লোকজন খুঁজে পাওয়া অসম্ভব, প্রত্যেকেই দেখেছেন। কিন্তু সেই পিরামিডকে ঘিরে যে সমস্ত রহস্য দানা বেঁধে আছে সেগুলো যদি এক দুই করে লিস্ট বানাতে শুরু করি তাহলে আমাদের সময় পেরিয়ে যাবে। ধরুন, এত বড় বড় পাথরের টুকরো অত ওপরে তোলা হলো কী করে, কিংবা এই পিরামিডের ভেতর ঠিক কী ছিল। এরকম অজস্র সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে যেখানে এখনো পর্যন্ত পৌঁছতেই পারেনি মানুষ। তাহলে পিরামিড তৈরি করার উদ্দেশ্যটাই বা কী ছিল? সব কিছুই রহস্যাবৃত, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্য কিন্তু আমাদের এখনো পর্যন্ত অবাক করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্যাক টু দ্য গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনার সঙ্গে মাইকেল এঞ্জেলোর কথা শেয়ার করছিলাম, বলছিলাম যে মাইকেল এঞ্জেলো যেই পাথর দিয়ে তৈরি করা সেই পাথরে সাধারণত কোনোরকম ভাস্কর্য তৈরিই হয় না, বলতে গেলে এটা ভাস্কর্যের একটি বাতিল পাথর। তো এই মাইকেল এঞ্জেলোকে ঘিরে কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হলো মাইকেল এঞ্জেলোর মূর্তিটা যদি খুব ক্লোজলি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে মাইকেল এঞ্জেলোর চোখ দুটো কিন্তু ক্রস আইড, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে টেঁড়া। তো এই টেঁড়া ব্যাপারটা যে তৈরি করা হয়েছিল তার পেছনেও একটি লজিক এখনকার দিনের বর্তমান সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তারা বলেন যে এই যে টেঁড়া ব্যাপারটা হয়েছিল বা তৈরি করা হয়েছিল সেই জন্যই দূর থেকে নাকি মাইকেল এঞ্জেলোকে এত সুন্দর দেখতে লাগে। তাহলেই ভাবুন কত কিছু পরিকল্পনা ছিল এই মাইকেল এঞ্জেলো মূর্তিটি তৈরির পিছনে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে ভাস্কর্যকে নিয়ে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, তার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে ভাস্কর্যকে নিয়ে আরও অনেক কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

কিছু ভাস্কর্য আমাদের চমকে দেয়, আবার কিছু ভাস্কর্য আমাদের এক অকল্পনীয় রহস্যের সামনে ফেলে দেয়। যেমন ধরুন কৈলাস মন্দির, ভারতের কৈলাস মন্দির, যেটি তৈরি করা হয়েছিল একটি মাত্র পাথরের টুকরো থেকে। এত বড় একটি মন্দির শুধুমাত্র একটা পাথরের টুকরো ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করা। সেই পাথরের গায়ে অকল্পনীয় সমস্ত সুন্দর মূর্তি রয়েছে। সেই মন্দির তৈরি করা শুরু হয়েছিল কিন্তু ওপর থেকে, যেটা বর্তমান যুগের স্থাপত্য শিল্পের এই উন্নতির পরেও এক কথায় অসম্ভব। তাহলে এত হাজার বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কি করে? শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে? রহস্য কিন্তু এখনো দানা বেঁধে আছে, এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি, আর অদূর ভবিষ্যতে যে হবে সেই আশাটাও খুবই কম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র কাহিনী নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু কিছু ভাস্কর্য এরকমও ছিল যেগুলো কালের নিয়মে হারিয়ে গেছে, কিন্তু তার উল্লেখ কিন্তু পাওয়া যায় বিভিন্ন বইতে, বিভিন্ন ভ্রমণ কাহিনীতে। সেরকমই একটি ভাস্কর্য হচ্ছে ময়ূর সিংহাসন। বলা হয় যে নাদির শাহ যখন ভারত লুট করেন, তখন সেই ময়ূর সিংহাসন নিয়ে চলে যান। ময়ূর সিংহাসন বানিয়েছিলেন শাহজাহান, এবং সলিড গোল্ড দিয়ে তৈরি করা এই সিংহাসনের বিভিন্ন জায়গায় খচিত ছিল অজস্র সমস্ত মণিমাণিক্য এবং রত্ন, এবং তার ভাস্কর্য, তার স্থাপত্য রীতি এতটাই অসাধারণ ছিল যে যে একবার তাকিয়ে দেখত সে নাকি চোখ ফেরাতে পারত না। তো নাদির শাহ ভারত লুট করার সময় এই ময়ূর সিংহাসনও লুট করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথায় নিয়ে গিয়েছিলেন বা এই ময়ূর সিংহাসনের ঠিক কি হলো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই জানা যায় না। শুধুমাত্র এটুকু জানা গেছে যে ময়ূর সিংহাসন হারিয়ে গেছে। তো আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর রেডিও বাংলানে ডট কমে জমে আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে কিছু কাহিনীকে নিয়ে। তো এরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাস্কর্যের কথা বললেই আরও একটি মূর্তির কথা বলতেই হবে, এবং সেই মূর্তিকে ঘিরে আনসলভড মিস্ট্রিজের কথাও আপনার সঙ্গে শেয়ার করতে হবে। সেই মূর্তিটির নাম হলো স্ফিঙ্কস। আগে হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ইজিপ্টে বর্তমানে মিশরে অবস্থিত আছে সেই মূর্তিটি। তো সেই মূর্তি এতটাই বিশাল যে সামনে না গেলে ঠিক বোঝা যায় না এর বিশালতাটা ঠিক কতটা। তো এই মূর্তির ব্যাপারটা কিন্তু একটা অদ্ভুত, সেটা হচ্ছে যে এই মূর্তির ধরটা হচ্ছে সিংহের কিন্তু মাথাটি একটি মানুষের। তো এরকম মূর্তি বানানো কেন হয়েছিল সে নিয়ে এখনও পর্যন্ত ঐতিহাসিকগণ কোনো রকম সদুত্তর দিতে পারেননি, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্যটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের চমকে দেয়। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই ভাস্কর্যকে ঘিরে অদ্ভুত অদ্ভুত কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছুদিন আগে পেরুর একটি শহরে একটি অদ্ভুত স্থাপত্য, একটি অদ্ভুত ভাস্কর্য উদ্ধার হয়েছে। ব্যাপারটা একটি শহর, কিন্তু শহরটি এমনভাবে তৈরি করা যাকে আমার ভাস্কর্য বলতেই ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আজ থেকে 1500 বছর আগে তৈরি হয়েছিল সেই শহরটি, এবং টোটাল শহরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড বললেই ব্যাপারটা মিটে যায় না। এই আন্ডারগ্রাউন্ড শহরের 15টি তলা বা 15টি ফ্লোর অবস্থিত, আর প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে অক্সিজেন সাপ্লাইয়ের বন্দোবস্ত ছিল মাটির ওপর থেকে। তাহলেই ভাবুন, আজ থেকে 1500 বছর আগে এরকম অদ্ভুত শিল্প, অদ্ভুত ভাস্কর্য তৈরি হয়েছিল পেরু দেশে। তো রেডিও বাংলানে .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ভাস্কর্যকে নিয়ে, বিভিন্ন ভাস্কর্য এবং তাদের পেছনে অদ্ভুত ঘটনা, গল্প এবং আনসলভড মিস্ট্রিজ আমি গৌরব শেয়ার করলাম আপনার সঙ্গে। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: So how does it feel to be a proud Bengali in the UK, being in the manufacturing sector?
1: I think it's a very interesting question. এটা অনেক লোক জিজ্ঞাসা করে. So when they look at my face, আমার মুখটা যখন দেখে, কেউ আমায় বাঙালি বলে না. বলে যে না আপনি বাঙালি হতে পারে. If I don't give my name out, of course, if I give Pinaki Banerjee, সবাই বলবে I'm Bangali. But I have to say that I'm born here. I'm born in Woodlands, a kind of nursing home. I think it's still existing. Yes. And then I went to school here in St. Thomas's, did my college in St. Xavier's. So Kolkata is a very integral part of me. And I love coming back to Kolkata. Baba Ma was there. Ma is no more, but Baba is still there. So I love coming back to Kolkata. And I still enjoy the vibrancy in the city. There is something special. People are still very happy. They're happy with Mohun Bagan East Bengal er khela, ki match hocche, ki mishti hocche, eshob kothabartra niye. There is a unique feeling and a spirit. And amar eta life e ekta philosophy ache, what I say as AAA means activity, activity and activity. এই এনার্জিটা আমি কলকাতায় এখনো যখনই আসি, আই এম জাস্ট অবজার্ভ ওয়েন আই গো, আমার যদি সিঙ্গাড়া খেতে ইচ্ছে হলো, ইফ আই গো টু আ স্ট্রিট কর্নার অ্যান্ড ওয়ান্ট টু ইট আ নাইস মিষ্টি, আই ক্যান স্টিল গেট দ্যাট ভাইব্রেন্সি অ্যান্ড দ্যাট লাভ অ্যান্ড এফেকশন অফ দ্য পিপল আর দেয়ার। বাট আই হ্যাভ টু বি অলসো এক্সট্রিমলি অনেস্ট দ্যাট আই থিঙ্ক দ্য পিপল আর হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ কারেন্টলি। আই থিঙ্ক দ্য অ্যাসপিরেশনস আর নট ভেরি ভেরি হাই। So I have to be extremely honest that I've been working for the last 30 years. 30 বছর হয়ে গেছে চাকরি করতে and doing my professional life, and I've traveled across 90 countries around the world and lived in 5 across various continents. I have never worked in Kolkata. So I don't know whether that's good or bad, but I am a product or a byproduct of Kolkata, which is an education. So, and it doesn't matter, you know, I think that hunger and desire to succeed is, I think, is very, very important. I mean, Bodhi, that the entrepreneurship has to be there within your DNA. Doesn't matter if you're a CEO or you're working at the machines, that desire to do and excel, this is something which one should be very passionate about.

0: खने खने अधर अगे करु बास, चौकी चले खने खने चलु मंद, मनमथ पाठ पहिल अनुबंध, हृदय मुकुल हेरी हेरी थोर, खनि अचर दाए खनि हुए भोर।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: Apni ki NRI ar India te phire eshe settle korar কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ি।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rehearse at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Bangalir adda mane ki shudhui golpo, naki moner janla khule dewar ek adbhut jadu. রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: একেবারে শেষে এসে যেটা জানতে চাইবো যে আমাদের জেনারেশনস আফটার জেনারেশন, বিশেষ করে এখানে আমরা বড় হয়েছি এইটা শুনে যে ব্যবসা মানে এটা খুব ঘৃণিত কাজ, মানে ব্যবসায়ী মানে সে চালে কাঁকড় মেশায়, ওষুধে ভেজাল মেশায়, কিছু না কিছু একটা স্কুপলে জব করলে করে তারপরে যেটা হয় আমাদের লিটারেচার, আমাদের ফিল্ম সব জায়গাতেই কিন্তু এইভাবেই পোর্ট্রেট হয়েছে বিজনেস ক্লাসটা। তো সেইটার জন্যও বোধ হয় একটা ব্যবসার, বাঙালির ব্যবসা বিমুখতা তৈরি হয়েছে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: সো ওয়ান থিং, হাউ টু কাম আউট অফ দিস, ইউ নো, ইউ কল ইট রিল্যাকটেন্স অর ইউ কল ইট গিভ ইট সাম আদার নেম, we need to come out of this in a
1: absolutely
0: 100%
1: dirty word. No, absolutely no.
0: Either the, what would be your suggestion? No, how to come out of this?
1: No, I think amar mote that we need to take these small victories, you know, nijeder life e whatever our little goals are and how much we are making progress, you have to do your own evaluation every year. Am I progressing or am I declining? And if you are not taking action on that, you are bound to decline. So you have to do the self-assessment continuously. And I want to tell that you know, big things doesn't happen in one day. It's a state of discipline over years. Then only you achieve something concrete in life. So there is no short circuit or short term you will get. So you should try to see how you're value adding and moving, and then celebrate. I mean, what English is called, drum beat. If you have a success, drum beat, bloody get the Dhakai guy and play the drums and spread it across your whole community that, hey, you have been successful, you know, in terms of doing it. And we feel proud that whatever you have achieved, you know, and that step by step, look at that universe, at how you're going. So we must celebrate success also, and we must encourage people, and also the ability to listen, you know. Have a conversation. Not that I'm the CEO, I know everything, and whatever my staff is saying, I'm not going to be talking to them. Ability to listen from others, higher, lower, or whatever, that encourages dialogue, and that will add value to your life. Ekhane ekta mentality ache, I am the boss. Hey, a little bit of a Japanese culture, if you worked in Japanese company, whatever the boss says is a done deal, you know. If he says evening in the morning, you say, boss, it's in the evening. The ability
0: king can do no wrong.
1: King can do no, that's a very good saying, you know. So I think this ability to have a dialogue, this is where the intellectual stimulation comes in from people. This is where value is created within your system. And you should be humble enough to have that ability to also listen to people and then take their, you are the boss, the buck stops with you. But at the end of the day, you have to have that humility within you and respect people, you know, whatever class, wherever they come from, you know, that will give you karma points, you know. I can assure you that. That's how I've taken my whole life.
0: It has been really wonderful and fascinating talking to you, enlightening too, because it's a kind of eye-opener for many of us. I'm sure our audience, viewers, they
1: absolutely
0: will, for them also it will be an eye-opener. আমি যেটা বলতে চাইবো আমাদের দর্শকদের, আপনি কিন্তু নামটা মনে রাখুন, পিনাকি ব্যানার্জি, অ্যাজ হি মেনশন টাইম অ্যান্ড অ্যাগেন, হাফ এ বিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডোন্ট এভার ফরগেট দ্যাট, উইল ভেরি সুন গেট টু হিয়ার দ্যাট ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম এ হাফ এ মিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাট ইন ইকুয়াল ব্রেথ আই উড লাইক টু সে, জাস্ট রিমেম্বার টু নেমস, পিনাকি ব্যানার্জি অ্যান্ড অহনা ব্যানার্জি, আই উড জাস্ট and keep watching this space, je ke age pouchhuche baba ar meher moddhe ekta healthy competition, ekta doud choleche, amra dekhte chai je ei entrepreneurial je doud ta cholche tate ke koto ta age koto dure pouchhe. All our best wishes to both the father and the daughter duo.

কফি হাউসের সেই আড্ডাটা আজ হয়তো নেই। সেই নিয়ে মনটা যখন ভারী হয়ে আসে তখন পেছনে ফিরে তাকাইয়া দেখতে পাই আপনাকে আড্ডা জাংশনে। নমস্কার, আজকের আড্ডাটা এমন একজন কণ্ঠকে ঘিরে যে কণ্ঠে ছিল আড্ডা, নাটক, প্রতিবাদ, প্রেম সব একসঙ্গে। তিনি শুধু গান গাইতেন না, তিনি চরিত্র হয়ে উঠতেন। আজকের আড্ডা জাংশনে আমি শুভায়ন গানের পাতায় খুঁজব কিংবদন্তি গায়ক মান্না দেকে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে একটা ব্যাপার সবসময় থাকত, স্পষ্টতা। সুর যতই কঠিন হোক না কেন, কথা কখনোই হারিয়ে যেত না, কারণ তিনি বিশ্বাস করতেন গান মানে শুধু সুর নয়, গান মানে বোঝানো। চলুন ঘুরে আসি সেই জলসাঘর।

0: With ETO services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে RadioBanglaNet.com এর ওয়েব তরঙ্গে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আজ শ্রদ্ধেয় শিল্পী মান্নাদাকে ঘিরেই আড্ডা, আর সেই আড্ডার মাঝে গান, আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। মান্নাদা ছিলেন একজন ক্যারেক্টার সিঙ্গার, কখনো তিনি লালন, কখনো কফি হাউসের আড্ডার কেন্দ্রবিন্দু, কখনো রাজদরবারের কৌতুক। একজন নয়, তিনি অনেক মানুষ, সে অনেককেই খুঁজব একজনের কণ্ঠে। দেখি গানে গানে ফিরব আবার, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুধু বাংলা ছবিতে নয়, হিন্দিতেও তিনি একইভাবে পারদর্শী। ভুলে গেলে হবে সেই পারসানের সেই হাড্ডাহাটির লড়াই, একদিকে কিশোর কুমার অন্যদিকে মান্না দে, আহ! কণ্ঠে ছিল থিয়েটারের শ্বেত পাথর, উচ্চারণ, বস, নাটকীয়তা সবটাই ছিল মাপে মাপে, লাউড নয়, লেজেন্ডারি। শুনে থাকুন আড্ডা জাংশনে মান্না দেকে নিয়ে আরো কিছু গান, ফিরব গানের ওপারে।

என்ன ஆயா இது?

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

তুমি আমার চিরদিনের। হ্যাঁ, আপনার আর আমার সম্পর্কটা, বন্ধনটা বেতারে চিরদিনের মতনই থেকে যাবে। ফিরেছি আমি আটটা জাংশনের শুভায়ন সঙ্গে নিয়ে মান্না দেকে, যিনি প্রমাণ করেছিলেন ভালো গান মানে চেঁচানো নয়, ভালো গান মানে ঠিক জায়গায় থামা। শুনবো আরও কিছু গান, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ আটটা জাংশন।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজি আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝ নটবর, তুমিও যাবে না আমিও।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। অনেক কিছুই মনের মধ্যে ঘুরছে, ভাবছি মানুষটার ভার্সেটাইলিটি, ক্লাসিক্যাল, ফোক, কমিক, রোমান্টিক, প্রোটেস্ট, ফিলোসফি। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে সবই সম্ভব ছিল, কারণ তিনি গানকে কখনো হালকাভাবে নেননি।

বেলুন চলে চল চলে যায় দুঃখ থারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যায় রূপ কথারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আপনারা শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। তবে আজ মন নিরুদ্দেশ নয়, আজ তার হদিশ পাওয়া গেছে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের ঠিকানায় তার গানে গানে। শুনব আরও কয়েকটা গান, এই যে মান্নাদে যাকে নিয়ে আজকে আমাদের আড্ডা। তিনি যেমন গিয়েছিলেন রাজা মহারাজার গানও, আবার গিয়েছেন সাধারণ মানুষের কথাও। এই দুইয়ের মাঝখানে তিনি সত্যিই খুব আপন, ঠিক যেমন আপনি সপ্তাহের শেষে একটা আপন কোণ নিয়ে অপেক্ষা করেন, হাত বাড়িয়ে এই বেতার বন্ধনে আড্ডা জাংশনে, যেখানে আমাদের কিছু কথা, কিছু গান, আর ফিরে পাই আমাদের না পাওয়া অনেকটাকে। শুনতে থাকুন আড্ডা জাংশন, ফিরব আবারও কটা গানের পর।

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে উঠে এসেছে অনেক কিছু, শুধু আনন্দ না, উঠে এসেছে অনেক প্রশ্ন, সমাজকে নিয়ে দ্বন্দ্ব, মানুষ, সব কিছুই এসেছে তার গানে। এ যেমন সেই প্রশ্নটা আমাদের ছুড়ে দেওয়া হয়েছিল, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাফ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। সেই উত্তর আজও আমাদের কাছে অজানা। চলুন না খুঁজি, গানে গানে ফিরবো আবারও আড্ডা জাংশনে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। গেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং।

0: কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে, কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পাগল তোমার।
1: আজকের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় মান্নাদের কণ্ঠস্বর, তাকে নিয়ে আড্ডা, তাকে ঘিরে সবকিছু শুনতে শুনতে কোথাও যেন আমরা হারিয়ে গেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা হঠাৎ জানান দিল সময় প্রায় শেষ। মান্নাদে যে কোনো এরা নন, তিনি একাধিক এরার সেতু, যেখানে ক্লাসিক্যাল আর পপুলার হাতে হাত ধরে হেঁটে যায়। ঠিক আপনারা আমার মতন সপ্তাহের শেষে যেমন আমরা একে অপরের হাতে হাত ধরে খুব সুন্দরভাবে বেতারের মেলবন্ধনে ফুটিয়ে তুলি নিজেদের কিছুটা সময়। আজকের আড্ডা জাংশন মান্নাদে স্পেশাল এই পর্যন্তই। আমি শুভায়ন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। ফিরব আবার আগামী সপ্তাহে। radiobanglanet.com এ মন যখন নিরুদ্দেশ, আপনার আর আমার আড্ডাতেই মনোনিবেশ।

রাস্তা অনেক দূরে, এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো

ভাস্কর্য এমন এক অদ্ভুত সৃষ্টি যেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে উদাস হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা কি করে সম্ভব হলো, মনটা এতটাই বিস্ময়ে ভরে যায়। কিন্তু জানেন কি, এই সমস্ত ভাস্কর্যের পেছনেও অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার আছে, ঘটনা আছে, এমনকি রহস্যও আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কিছু ভাস্কর্যকে নিয়ে। কিছু ভাস্কর্য, তার পেছনের কিছু গল্প, কিছু অজানা কাহিনী, কিছু অজানা ঘটনা এবং কিছু আনসলভড মিস্ট্রিজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই ভাস্কর্যকে নিয়ে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য এবং পৃথিবীর অন্যতম সব থেকে বেশি বিখ্যাত ভাস্কর্য। তার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি দেখেননি, এরকম মানুষ পাওয়াই হয়তো খুব মুশকিল। কিন্তু জানেন কি, এই মাইকেল অ্যাঞ্জেলোকে ঘিরে একটা অদ্ভুত ঘটনা আছে। মানে ব্যাপারটা হলো, মাইকেল অ্যাঞ্জেলো যে পাথর খোদাই করে তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম ভাস্কর্যে কিন্তু সেই পাথর ব্যবহার করা হয়নি। এবং অনেক ভাস্কর এটাও দাবি করেছেন যে যে পাথরে মাইকেল অ্যাঞ্জেলো খোদাই করা হয়েছিল, অন্যান্য অনেক ভাস্কর সেই পাথর বাতিলই করে দিতেন। তাহলেই ভাবুন, সেই বাতিল হয়ে যাওয়া পাথর থেকে এরকম কালজয়ী একটি ভাস্কর্য তৈরি তো হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই ভাস্কর্য এবং ভাস্কর্যকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা গল্প কাহিনী আছে সেগুলোকে নিয়েই আবর্তিত হবে, আর সেটাই আবর্তিত হতে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরো একটি বিখ্যাত ভাস্কর্য হলো দ্য কিস। আগে সেখানে দেখানো হয়েছে যে একটি যুবক এবং একটি যুবতী একে অপরকে কিস করছে আর কি, কিন্তু সেই ঘটনা অর্থাৎ যে ঘটনাকে অবলম্বন করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল সেটি একটি চমকপ্রদ। বলা হয় যে পাওলো নামে এক যুবকের প্রেমে পড়েন তার আপন বৌদি, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই মূর্তিটি তৈরি করা। কিন্তু এই মূর্তির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে চুম্বনরত অবস্থায় কাপড়কে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস। তার কারণ সেখানে কেউই চুম্বন করছে না, দুটি মানুষের মধ্যে বেশ এক বিঘত মতন জায়গা বাকি রয়েছে। তাহলেই ভাবুন তো রেডিও বাংলানাইট.কম এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডা আমাদের জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর তাকে ঘিরে বেশ কিছু অদ্ভুত গল্পকে নিয়ে। তো সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

গ্রিক ভাস্কর্যের কথা বললেই আমাদের মনে হয় যে শ্বেত পাথরে তৈরি করা বিভিন্ন মূর্তি এবং অসাধারণ সমস্ত ভাস্কর্য শিল্পকর্ম। কিন্তু একটা ব্যাপার কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, যে এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি নয়। তোরেডো বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র গল্প কাহিনী ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে গ্রিক ভাস্কর্য বলতে গেলেই মনে হয় একদম ধবধবে সাদা শ্বেত পাথরে তৈরি সমস্ত ভাস্কর্য, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ছিল না। অ্যাকচুয়ালি এই ভাস্কর্যগুলো তৈরি করার পরে তাতে রঙও করা হয়েছিল, কিন্তু কালের নিয়মে সেই রঙগুলো ক্ষয়ে গেছে, সেই জন্য আমরা শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি ভাস্কর্যগুলোই দেখতে পাই। কি বুঝলেন? তো রেডিও বাংলায় ডট কম এই ভাস্কর্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ভাস্কর্যের কথা যদি বলেন তাহলে ইজিপ্টের কথা কি করে বাদ দিই বলুন তো। ইজিপ্ট এমন একটি দেশ যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ভাস্কর্য রয়ে গেছে যেগুলো কালের নিয়মে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয় হয়নি। তার মধ্যে সব থেকে বড় যে মিস্ট্রি সেটি হলো পিরামিড, গিজার পিরামিড। এই পিরামিড দেখেননি এরকম লোকজন খুঁজে পাওয়া অসম্ভব, প্রত্যেকেই দেখেছেন। কিন্তু সেই পিরামিডকে ঘিরে যে সমস্ত রহস্য দানা বেঁধে আছে সেগুলো যদি এক দুই করে লিস্ট বানাতে শুরু করি তাহলে আমাদের সময় পেরিয়ে যাবে। ধরুন, এত বড় বড় পাথরের টুকরো অত ওপরে তোলা হলো কী করে, কিংবা এই পিরামিডের ভেতর ঠিক কি ছিল। এরকম অজস্র সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে যেখানে এখনো পর্যন্ত পৌঁছতেই পারেনি মানুষ। তাহলে পিরামিড তৈরি করার উদ্দেশ্যটাই বা কী ছিল? সব কিছুই রহস্যাবৃত, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্য কিন্তু আমাদের এখনো পর্যন্ত অবাক করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্যাক টু দ্য গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনার সঙ্গে মাইকেল এঞ্জেলোর কথা শেয়ার করছিলাম, বলছিলাম যে মাইকেল এঞ্জেলো যেই পাথর দিয়ে তৈরি করা সেই পাথরে সাধারণত কোনো রকম ভাস্কর্য তৈরি হয় না, বলতে গেলে এটা ভাস্কর্যের একটি বাতিল পাথর। তো এই মাইকেল এঞ্জেলোকে ঘিরে কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হলো মাইকেল এঞ্জেলোর মূর্তিটা যদি খুব ক্লোজলি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে মাইকেল এঞ্জেলোর চোখ দুটো কিন্তু ক্রস আইড, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে টেঁড়া। তো এই টেঁড়া ব্যাপারটা যে তৈরি করা হয়েছিল তার পেছনেও একটি লজিক এখনকার দিনের বর্তমান সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তারা বলেন যে এই যে টেঁড়া ব্যাপারটা হয়েছিল বা তৈরি করা হয়েছিল সেই জন্যই দূর থেকে নাকি মাইকেল এঞ্জেলোকে এত সুন্দর দেখতে লাগে। তাহলেই ভাবুন কত কিছু পরিকল্পনা ছিল এই মাইকেল এঞ্জেলো মূর্তিটি তৈরির পিছনে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে ভাস্কর্যকে নিয়ে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, তার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে ভাস্কর্যকে নিয়ে আরও অনেক কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

কিছু ভাস্কর্য আমাদের চমকে দেয়, আবার কিছু ভাস্কর্য আমাদের এক অকল্পনীয় রহস্যের সামনে ফেলে দেয়। যেমন ধরুন কৈলাস মন্দির, ভারতের কৈলাস মন্দির, যেটি তৈরি করা হয়েছিল একটি মাত্র পাথরের টুকরো থেকে। এত বড় একটি মন্দির শুধুমাত্র একটা পাথরের টুকরো ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করা। সেই পাথরের গায়ে অকল্পনীয় সমস্ত সুন্দর মূর্তি রয়েছে। সেই মন্দির তৈরি করা শুরু হয়েছিল কিন্তু ওপর থেকে, যেটা বর্তমান যুগের স্থাপত্য শিল্পের এই উন্নতির পরেও এক কথায় অসম্ভব। তাহলে এত হাজার বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কি করে? শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে? রহস্য কিন্তু এখনো দানা বেঁধে আছে, এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি, আর অদূর ভবিষ্যতে যে হবে সেই আশাটাও খুবই কম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র কাহিনী নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু কিছু ভাস্কর্য এরকমও ছিল যেগুলো কালের নিয়মে হারিয়ে গেছে, কিন্তু তার উল্লেখ কিন্তু পাওয়া যায় বিভিন্ন বইতে, বিভিন্ন ভ্রমণ কাহিনীতে। সেরকমই একটি ভাস্কর্য হচ্ছে ময়ূর সিংহাসন।

বলা হয় যে নাদির শাহ যখন ভারত লুট করেন তখন সেই ময়ূর সিংহাসন নিয়ে চলে যান। ময়ূর সিংহাসন বানিয়েছিলেন শাহজাহান, এবং সলিড গোল্ড দিয়ে তৈরি করা এই সিংহাসনের বিভিন্ন জায়গায় খচিত ছিল অজস্র সমস্ত মণিমাণিক্য এবং রত্ন, এবং তার ভাস্কর্য, তার স্থাপত্য রীতি এতটাই অসাধারণ ছিল যে যে একবার তাকিয়ে দেখত সে নাকি চোখ ফেরাতে পারত না। তো নাদির শাহ ভারত লুট করার সময় এই ময়ূর সিংহাসনও লুট করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথায় নিয়ে গিয়েছিলেন বা এই ময়ূর সিংহাসনের ঠিক কি হলো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই জানা যায় না। শুধুমাত্র এটুকু জানা গেছে যে ময়ূর সিংহাসন হারিয়ে গেছে। তো আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর রেডিও বাংলানেট ডট কমে জমে আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে কিছু কাহিনীকে নিয়ে। তো এরকমই আরো কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাস্কর্যের কথা বললেই আরও একটি মূর্তির কথা বলতেই হবে, এবং সেই মূর্তিকে ঘিরে আনসলভড মিস্ট্রিজের কথাও আপনার সঙ্গে শেয়ার করতে হবে। সেই মূর্তিটির নাম হলো স্ফিঙ্কস। আগে হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ইজিপ্টে বর্তমানে মিশরে অবস্থিত আছে সেই মূর্তিটি। তো সেই মূর্তি এতটাই বিশাল যে সামনে না গেলে ঠিক বোঝা যায় না এর বিশালতাটা ঠিক কতটা। তো এই মূর্তির ব্যাপারটা কিন্তু একটা অদ্ভুত, সেটা হচ্ছে যে এই মূর্তির ধরটা হচ্ছে সিংহের কিন্তু মাথাটি একটি মানুষের। তো এরকম মূর্তি বানানো কেন হয়েছিল সে নিয়ে এখনও পর্যন্ত ঐতিহাসিকগণ কোনো রকম সদুত্তর দিতে পারেননি, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্যটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের চমকে দেয়। তো রেডিও বাংলানে .com এরকমই ভাস্কর্যকে ঘিরে অদ্ভুত অদ্ভুত কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

কিছুদিন আগে পেরুর একটি শহরে একটি অদ্ভুত স্থাপত্য, একটি অদ্ভুত ভাস্কর্য উদ্ধার হয়েছে। ব্যাপারটা একটি শহর, কিন্তু শহরটি এমনভাবে তৈরি করা যাকে আমার ভাস্কর্য বলতেই ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আজ থেকে 1500 বছর আগে তৈরি হয়েছিল সেই শহরটি, এবং টোটাল শহরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড বললেই ব্যাপারটা মিটে যায় না। এই আন্ডারগ্রাউন্ড শহরের 15টি তলা বা 15টি ফ্লোর অবস্থিত, আর প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে অক্সিজেন সাপ্লাইয়ের বন্দোবস্ত ছিল মাটির ওপর থেকে। তাহলেই ভাবুন, আজ থেকে 1500 বছর আগে এরকম অদ্ভুত শিল্প, অদ্ভুত ভাস্কর্য তৈরি হয়েছিল পেরু দেশে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ভাস্কর্যকে নিয়ে, বিভিন্ন ভাস্কর্য এবং তাদের পেছনে অদ্ভুত ঘটনা, গল্প এবং আনসলভড মিস্ট্রিজ আমি গৌরব শেয়ার করলাম আপনার সঙ্গে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: लखने अधर आगे करु बास चौकी चले खने खने चलु मंद मनमथ पाठ पहला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनि अचर दाए खनि हुए भोर
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: Apni ki NRI ar India te phire eshe settle korar কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ি।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rehearse at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: একেবারে শেষে এসে যেটা জানতে চাইবো যে আমাদের জেনারেশনস আফটার জেনারেশন, বিশেষ করে এখানে আমরা বড় হয়েছি এইটা শুনে যে ব্যবসা মানে এটা খুব ঘৃণিত কাজ, মানে ব্যবসায়ী মানেই সে চালে কাঁকড় মেশায়, ওষুধে ভেজাল মেশায়, কিছু না কিছু একটা আনস্কুপুলে জব করলে করে তারপরে যেটা হয় আমাদের লিটারেচার, আমাদের ফিল্ম সব জায়গাতেই কিন্তু এইভাবেই পোর্ট্রেট হয়েছে বিজনেস ক্লাসটা। তো সেইটার জন্য বোধ হয় একটা ব্যবসার, বাঙালির ব্যবসা বিমুখতা তৈরি হয়েছে। সো ওয়ান থিং, হাউ টু কাম আউট অফ দিস, ইউ নো, ইউ কল ইট রিল্যাকটেন্স অর ইউ কল ইট গিভ ইট সাম আদার নেম, we need to come out of this in a
1: absolutely 100% not a dirty word. No, absolutely not.
0: Either way, what would be your suggestion? No, how to come out of this?
1: No, I think amar mote that we need to take these small victories, you know, nijeder life e whatever our little goals are and how much we are making progress, you have to do your own evaluation every year. Am I progressing or am I declining? And if you are not taking action on that, you are bound to decline. So you have to do the self-assessment continuously. And I want to tell that you know, big things doesn't happen in one day. It's a state of discipline over years. Then only you achieve something concrete in life. So there is no short circuit or short term you will get. So you should try to see how you're value adding and moving, and then celebrate. I mean, what English is called, drum beat. If you have a success, drum beat, bloody get that Dhakai guy and play the drums and spread it across your whole community that, hey, you have been successful, you know, in terms of doing it. And we feel proud that whatever you have achieved, you know, and that step by step, look at that universe, at how you're going. So we must celebrate success also, and we must encourage people, and also the ability to listen, you know. Have a conversation. Not that I'm the CEO, I know everything, and whatever my staff is saying, I'm not going to be talking to them. Ability to listen from others, higher, lower, or whatever, that encourages dialogue, and that will add value to your life. Ekhane ekta mentality ache, I am the boss. Hey, a little bit of a Japanese culture, if you worked in Japanese company, whatever the boss says is a done deal, you know. If he says evening in the morning, you say, boss, it's in the evening. The ability
0: king can do no wrong, that's
1: a very good saying, you know. So I think this ability to have a dialogue, this is where the intellectual stimulation comes in from people. This is where value is created within your system, and you should be humble enough to have that ability to also listen to people and then take their, you are the boss, the buck stops with you. But at the end of the day, you have to have that humility within you and respect people, you know, whatever class, wherever they come from, you know, that will give you karma points, you know. I can assure you that that's how I've taken my whole life.
0: It has been really wonderful and fascinating talking to you, enlightening too, because it's a kind of eye-opener for many of us. I'm sure our audience, viewers, they
1: absolutely
0: will, for them also it will be an eye-opener. আমি যেটা বলতে চাইবো আমাদের দর্শকদের, আপনার কিন্তু নামটা মনে রাখুন, পিনাকি ব্যানার্জি, অ্যাজ হি মেনশন টাইম অ্যান্ড অ্যাগেন, হাফ এ বিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডোন্ট এভার ফরগেট দ্যাট, উইল ভেরি সুন গেট টু হিয়ার দ্যাট ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম এ হাফ এ মিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাট ইন ইকুয়াল ব্রেথ আই উড লাইক টু সে, জাস্ট রিমেম্বার টু নেমস, পিনাকি ব্যানার্জি অ্যান্ড অহনা ব্যানার্জি, আই উড জাস্ট and keep watching this space, je ke age pouchhuche baba ar meer moddhe ekta healthy competition, ekta doud choleche, amra dekhte chai je ei entrepreneurial je doud ta cholche tate ke koto ta age koto dure pouchhe. All our best wishes to both the father and daughter duo.

কফি হাউসের সেই আড্ডাটা আজ হয়তো নেই। সেই নিয়ে মনটা যখন ভারী হয়ে আসে তখন পেছনে ফিরে তাকাইয়া দেখতে পাই আপনাকে আড্ডা জাংশনে। নমস্কার, আজকের আড্ডাটা এমন একজন কণ্ঠকে ঘিরে যে কণ্ঠে ছিল আড্ডা, নাটক, প্রতিবাদ, প্রেম সব একসঙ্গে। তিনি শুধু গান গাইতেন না, তিনি চরিত্র হয়ে উঠতেন। আজকের আড্ডা জাংশনে আমি শুভায়ন গানের পাতায় খুঁজব কিংবদন্তি গায়ক মান্না দেকে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে একটা ব্যাপার সবসময় থাকত, স্পষ্টতা। সুর যতই কঠিন হোক না কেন, কথা কখনোই হারিয়ে যেত না, কারণ তিনি বিশ্বাস করতেন গান মানে শুধু সুর নয়, গান মানে বোঝানো। চলুন ঘুরে আসি সেই জলসা।

0: to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আজ শ্রদ্ধেয় শিল্পী মান্না দেকে ঘিরেই আড্ডা, আর সেই আড্ডার মাঝে গান, আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। মান্না দে ছিলেন একজন ক্যারেক্টার সিঙ্গার, কখনো তিনি লালন, কখনো কফি হাউসের আড্ডার কেন্দ্রবিন্দু, কখনো রাজদরবারের কৌতুক। একজন নয়, তিনি অনেক মানুষ, সে অনেককেই খুঁজব একজনের কণ্ঠে। দেখি গানে গানে ফিরব আবার, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুধু বাংলা ছবিতে নয়, হিন্দিতেও তিনি একইভাবে পারদর্শী। ভুলে গেলে হবে সেই পারসানের সেই হাড্ডাহাটি লড়াই, একদিকে কিশোর কুমার অন্যদিকে মান্না দে, আহা! কণ্ঠে ছিল থিয়েটারের শ্বেত পাথর, উচ্চারণ, পজ, নাটকীয়তা সবটাই ছিল মাপে মাপে, লাউড নয়, লেজেন্ডারি। শুনে থাকুন আড্ডা জাংশনে মান্না দেকে নিয়ে আরো কিছু গান, ফিরব গানের ওপারে।

0: হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

তুমি আমার চিরদিনের। হ্যাঁ, আপনার আর আমার সম্পর্কটা, বন্ধনটা বেতারে চিরদিনের মতনই থেকে যাবে। ফিরেছি আমি আড্ডা জাংশনে শুভায়ন, সঙ্গে নিয়ে মান্না দেকে, যিনি প্রমাণ করেছিলেন ভালো গান মানে চেঁচানো নয়, ভালো গান মানে ঠিক জায়গায় থামা। শুনব আরও কিছু গান, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ আড্ডা জাংশন।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝ নটবর, তুমিও যাবে না আমিও।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে, আমি শুভায়ন। অনেক কিছুই মনের মধ্যে ঘুরছে, ভাবছি মানুষটার ভার্সেটাইলিটি, ক্লাসিক্যাল, ফোক, কমিক, রোমান্টিক, প্রোটেস্ট, ফিলোসফি, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে সবই সম্ভব ছিল, কারণ তিনি গানকে কখনো হালকাভাবে নেননি।

বেলুন চড়ে চল চলে যাই দুঃখ কথারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যাই দুঃখ কথারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেঁচা।

যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না, যদি মানুষগুলো ফুল হতো রে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আপনারা শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। তবে আজ মন নিরুদ্দেশ নয়, আজ তার হদিশ পাওয়া গেছে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের ঠিকানায় তার গানে গানে। শুনবো আরও কয়েকটা গান, এই যে মান্নাদে যাকে নিয়ে আজকে আমাদের আড্ডা। তিনি যেমন গিয়েছিলেন রাজা মহারাজার গানও, আবার গিয়েছেন সাধারণ মানুষের কথাও। এই দুইয়ের মাঝখানে তিনি সত্যিই খুব আপন, ঠিক যেমন আপনি সপ্তাহের শেষে একটা আপন কোণ নিয়ে অপেক্ষা করেন, হাত বাড়িয়ে এই বেতার বন্ধনে আড্ডা জাংশনে, যেখানে আমাদের কিছু কথা, কিছু গান, আর ফিরে পাই আমাদের না পাওয়া অনেকটাকে। শুনতে থাকুন আড্ডা জাংশন, ফিরব আবারও কটা গানের পর।

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে উঠে এসেছে অনেক কিছু, শুধু আনন্দ না, উঠে এসেছে অনেক প্রশ্ন, সমাজকে নিয়ে দ্বন্দ্ব, মানুষ, সব কিছুই এসেছে তার গানে। এ যেমন সেই প্রশ্নটা আমাদের ছুড়ে দেওয়া হয়েছিল, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাফ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। সেই উত্তর আজও আমাদের কাছে অজানা। চলুন না খুঁজি, গানে গানে ফিরবো আবারও আড্ডা জাংশনে।

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে

একটি পেগে একটি পেগে সে যে ভুলে যায় মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বাদার।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং।

0: আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের।

0: Dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর
2: বাংলানেট.কম
4: বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পাগল তোমার। আজকের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় মান্নাদের কণ্ঠস্বর, তাকে নিয়ে আড্ডা, তাকে ঘিরে সব কিছু শুনতে শুনতে কোথাও যেন আমরা হারিয়ে গেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা হঠাৎ জানান দিল সময় প্রায় শেষ। মান্নাতে যে কোনো এরা নন, তিনি একাধিক এরার সেতু, যেখানে ক্লাসিক্যাল আর পপুলার হাতে হাত ধরে হেঁটে যায়। ঠিক আপনারা আমার মতন সপ্তাহের শেষে যেমন আমরা একে অপরের হাতে হাত ধরে খুব সুন্দরভাবে বেতারের মেলবন্ধনে ফুটিয়ে তুলি নিজেদের কিছুটা সময়। আজকের আড্ডা জাংশন মান্নাতে স্পেশাল এই পর্যন্তই। আমি শুভায়ন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, ফিরব আবার আগামী সপ্তাহে। রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ, আপনার আর আমার আড্ডাতেই মনোনিবেশ।

ভাস্কর্য এমন এক অদ্ভুত সৃষ্টি যেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে উদাস হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা কি করে সম্ভব হলো, মনটা এতটাই বিস্ময়ে ভরে যায়। কিন্তু জানেন কি, এই সমস্ত ভাস্কর্যের পেছনেও অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার আছে, ঘটনা আছে, এমনকি রহস্যও আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কিছু ভাস্কর্যকে নিয়ে, কিছু ভাস্কর্য, তার পেছনের কিছু গল্প, কিছু অজানা কাহিনী, কিছু অজানা ঘটনা এবং কিছু আনসলভড মিস্ট্রিজ। আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই ভাস্কর্যকে নিয়ে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য এবং পৃথিবীর অন্যতম সব থেকে বেশি বিখ্যাত ভাস্কর্য। তার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি দেখেননি, এরকম মানুষ পাওয়াই হয়তো খুব মুশকিল। কিন্তু জানেন কি, এই মাইকেল অ্যাঞ্জেলোকে ঘিরে একটা অদ্ভুত ঘটনা আছে। মানে ব্যাপারটা হলো, মাইকেল অ্যাঞ্জেলো যে পাথর খোদাই করে তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম ভাস্কর্যে কিন্তু সেই পাথর ব্যবহার করা হয়নি। এবং অনেক ভাস্কর এটাও দাবি করেছেন যে যে পাথরে মাইকেল অ্যাঞ্জেলো খোদাই করা হয়েছিল, অন্যান্য অনেক ভাস্কর সেই পাথর বাতিলই করে দিতেন। তাহলেই ভাবুন, সেই বাতিল হয়ে যাওয়া পাথর থেকে এরকম কালজয়ী একটি ভাস্কর্য তৈরি তো হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই ভাস্কর্য এবং ভাস্কর্যকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা গল্প কাহিনী আছে সেগুলোকে নিয়েই আবর্তিত হবে, আর সেটাই আবর্তিত হতে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরো একটি বিখ্যাত ভাস্কর্য হলো দ্য কিস। আগে সেখানে দেখানো হয়েছে যে একটি যুবক এবং একটি যুবতী একে অপরকে কিস করছে আর কি, কিন্তু সেই ঘটনা অর্থাৎ যে ঘটনাকে অবলম্বন করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল সেটি একটি চমকপ্রদ। বলা হয় যে পাওলো নামে এক যুবকের প্রেমে পড়েন তার আপন বৌদি, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই মূর্তিটি তৈরি করা। কিন্তু এই মূর্তির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে চুম্বনরত অবস্থায় কাপড়কে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস। তার কারণ সেখানে কেউই চুম্বন করছে না, দুটি মানুষের মধ্যে বেশ এক বিঘত মতন জায়গা বাকি রয়েছে। তাহলেই ভাবুন তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডা আমাদের জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর তাকে ঘিরে বেশ কিছু অদ্ভুত গল্পকে নিয়ে। তো সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

গ্রিক ভাস্কর্যের কথা বললেই আমাদের মনে হয় যে শ্বেত পাথরে তৈরি করা বিভিন্ন মূর্তি এবং অসাধারণ সমস্ত ভাস্কর্য শিল্পকর্ম। কিন্তু একটা ব্যাপার কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, যে এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি নয়। তোরেটো বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র গল্প কাহিনী ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে গ্রিক ভাস্কর্য বলতে গেলেই মনে হয় একদম ধবধবে সাদা শ্বেত পাথরে তৈরি সমস্ত ভাস্কর্য, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ছিল না। অ্যাকচুয়ালি এই ভাস্কর্যগুলো তৈরি করার পরে তাতে রঙও করা হয়েছিল, কিন্তু কালের নিয়মে সেই রঙগুলো ক্ষয়ে গেছে, সেই জন্য আমরা শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি ভাস্কর্যগুলোই দেখতে পাই। কি বুঝলেন? তো রেডিও বাংলায় ডট কম এই ভাস্কর্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ভাস্কর্যের কথা যদি বলেন তাহলে ইজিপ্টের কথা কি করে বাদ দিই বলুন তো। ইজিপ্ট এমন একটি দেশ যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ভাস্কর্য রয়ে গেছে যেগুলো কালের নিয়মে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয় হয়নি। তার মধ্যে সব থেকে বড় যে মিস্ট্রি সেটি হলো পিরামিড, গিজার পিরামিড। এই পিরামিড দেখেননি এরকম লোকজন খুঁজে পাওয়া অসম্ভব, প্রত্যেকেই দেখেছেন। কিন্তু সেই পিরামিডকে ঘিরে যে সমস্ত রহস্য দানা বেঁধে আছে সেগুলো যদি এক দুই করে লিস্ট বানাতে শুরু করি তাহলে আমাদের সময় পেরিয়ে যাবে। ধরুন, এত বড় বড় পাথরের টুকরো অত ওপরে তোলা হলো কী করে, কিংবা এই পিরামিডের ভেতর ঠিক কী ছিল। এরকম অজস্র সুরঙ্গের সন্ধান পাওয়া গেছে যেখানে এখনও পর্যন্ত পৌঁছতেই পারেনি মানুষ। তাহলে পিরামিড তৈরি করার উদ্দেশ্যটাই বা কী ছিল? সব কিছুই রহস্যাবৃত, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্য কিন্তু আমাদের এখনও পর্যন্ত অবাক করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্যাক টু দ্য গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনার সঙ্গে মাইকেল এঞ্জেলোর কথা শেয়ার করছিলাম, বলছিলাম যে মাইকেল এঞ্জেলো যেই পাথর দিয়ে তৈরি করা সেই পাথরে সাধারণত কোনোরকম ভাস্কর্য তৈরি হয় না, বলতে গেলে এটা ভাস্কর্যের একটি বাতিল পাথর। তো এই মাইকেল এঞ্জেলোকে ঘিরে কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হলো মাইকেল এঞ্জেলোর মূর্তিটা যদি খুব ক্লোজলি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে মাইকেল এঞ্জেলোর চোখ দুটো কিন্তু ক্রস আইড, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে টেরা। তো এই টেরা ব্যাপারটা যে তৈরি করা হয়েছিল তার পেছনেও একটি লজিক এখনকার দিনের বর্তমান সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তারা বলেন যে এই যে টেরা ব্যাপারটা হয়েছিল বা তৈরি করা হয়েছিল সেই জন্যই দূর থেকে নাকি মাইকেল এঞ্জেলোকে এত সুন্দর দেখতে লাগে। তাহলেই ভাবুন কত কিছু পরিকল্পনা ছিল এই মাইকেল এঞ্জেলো মূর্তিটি তৈরির পিছনে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে ভাস্কর্যকে নিয়ে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, তার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে ভাস্কর্যকে নিয়ে আরও অনেক কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

কিছু ভাস্কর্য আমাদের চমকে দেয়, আবার কিছু ভাস্কর্য আমাদের এক অকল্পনীয় রহস্যের সামনে ফেলে দেয়। যেমন ধরুন কৈলাস মন্দির, ভারতের কৈলাস মন্দির, যেটি তৈরি করা হয়েছিল একটি মাত্র পাথরের টুকরো থেকে। এত বড় একটি মন্দির শুধুমাত্র একটা পাথরের টুকরো ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করা। সেই পাথরের গায়ে অকল্পনীয় সমস্ত সুন্দর মূর্তি রয়েছে। সেই মন্দির তৈরি করা শুরু হয়েছিল কিন্তু ওপর থেকে, যেটা বর্তমান যুগের স্থাপত্য শিল্পের এই উন্নতির পরেও এক কথায় অসম্ভব। তাহলে এত হাজার বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কি করে? শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে? রহস্য কিন্তু এখনো দানা বেঁধে আছে, এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি, আর অদূর ভবিষ্যতে যে হবে সেই আশাটাও খুবই কম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র কাহিনী নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলা নেট ডট কম।

তখন সেই ময়ূর সিংহাসন নিয়ে চলে যান। ময়ূর সিংহাসন বানিয়েছিলেন শাহজাহান, এবং সলিড গোল্ড দিয়ে তৈরি করা এই সিংহাসনের বিভিন্ন জায়গায় খচিত ছিল অজস্র সমস্ত মণিমাণিক্য এবং রত্ন, এবং তার ভাস্কর্য, তার স্থাপত্যরীতি এতটাই অসাধারণ ছিল যে যে একবার তাকিয়ে দেখত সে নাকি চোখ ফেরাতে পারত না। তো নাদির শাহ ভারত লুট করার সময় এই ময়ূর সিংহাসনও লুট করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথায় নিয়ে গিয়েছিলেন বা এই ময়ূর সিংহাসনের ঠিক কী হলো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই জানা যায় না। শুধুমাত্র এটুকু জানা গেছে যে ময়ূর সিংহাসন হারিয়ে গেছে। তো আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর রেডিও বাংলানে ডট কমে জমে আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে কিছু কাহিনীকে নিয়ে। তো এরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাস্কর্যের কথা বললেই আরও একটি মূর্তির কথা বলতেই হবে, এবং সেই মূর্তিকে ঘিরে আনসলভড মিস্ট্রিজের কথাও আপনার সঙ্গে শেয়ার করতে হবে। সেই মূর্তিটির নাম হলো স্ফিঙ্কস। আগে হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ইজিপ্টে বর্তমানে মিশরে অবস্থিত আছে সেই মূর্তিটি। তো সেই মূর্তি এতটাই বিশাল যে সামনে না গেলে ঠিক বোঝা যায় না এর বিশালতাটা ঠিক কতটা। তো এই মূর্তির ব্যাপারটা কিন্তু একটা অদ্ভুত, সেটা হচ্ছে যে এই মূর্তির ধরটা হচ্ছে সিংহের কিন্তু মাথাটি একটি মানুষের। তো এরকম মূর্তি বানানো কেন হয়েছিল সে নিয়ে এখনো পর্যন্ত ঐতিহাসিকগণ কোনো রকম সদুত্তর দিতে পারেননি, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্যটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চমকে দেয়। তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই ভাস্কর্যকে ঘিরে অদ্ভুত অদ্ভুত কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছুদিন আগে পেরুর একটি শহরে একটি অদ্ভুত স্থাপত্য, একটি অদ্ভুত ভাস্কর্য উদ্ধার হয়েছে। ব্যাপারটা একটি শহর, কিন্তু শহরটি এমনভাবে তৈরি করা যাকে আমার ভাস্কর্য বলতেই ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আজ থেকে 1500 বছর আগে তৈরি হয়েছিল সেই শহরটি, এবং টোটাল শহরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড বললেই ব্যাপারটা মিটে যায় না। এই আন্ডারগ্রাউন্ড শহরের 15টি তলা বা 15টি ফ্লোর অবস্থিত, আর প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে অক্সিজেন সাপ্লাইয়ের বন্দোবস্ত ছিল মাটির ওপর থেকে। তাহলেই ভাবুন, আজ থেকে 1500 বছর আগে এরকম অদ্ভুত শিল্প, অদ্ভুত ভাস্কর্য তৈরি হয়েছিল পেরু দেশে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল ভাস্কর্যকে নিয়ে, বিভিন্ন ভাস্কর্য এবং তাদের পেছনে অদ্ভুত ঘটনা, গল্প এবং আনসলভড মিস্ট্রিজ। আমি গৌরব শেয়ার করলাম আপনার সঙ্গে। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: how does it feel to be a proud Bengali in the UK, being in the manufacturing sector?
1: I think it's a very interesting question. এটা অনেক লোক জিজ্ঞাসা করে. So when they look at my face, আমার মুখটা যখন দেখে, কেউ আমায় বাঙালি বলে না. বলে যে না আপনি বাঙালি হতে পারে. If I don't give my name out, of course, if I give Pinaki Banerjee, সবাই বলবে I'm Bangali. But I have to say that I'm born here. I'm born in Woodlands, a kind of nursing home. I think it's still existing.
0: Yes.
1: And then I went to school here in St. Thomas's, did my college in St. Xavier's. So Kolkata is a very integral part of me. And I love coming back to Kolkata. Baba Ma was there, Ma is no more, but Baba is still there. So I love coming back to Kolkata. And I still enjoy the vibrancy in the city. There is something special. People are still very happy. They're happy with Mohun Bagan East Bengal er khela, ki match hocche, ki mishti hocche, eshob kothabartra niye. There is a unique feeling and a spirit. And amar eta life e ekta philosophy ache, what I say as AAA means activity, activity and activity. এই এনার্জিটা আমি কলকাতায় এখনো যখনই আসি, আই এম জাস্ট অবজার্ভ ওয়েন আই গো, আমার যদি সিঙ্গাড়া খেতে ইচ্ছে হলো, ইফ আই গো টু আ স্ট্রিট কর্নার অ্যান্ড ওয়ান্ট টু ইট আ নাইস মিষ্টি, আই ক্যান স্টিল গেট দ্যাট ভাইব্রেন্সি অ্যান্ড দ্যাট লাভ অ্যান্ড এফেকশন অফ দ্য পিপল আর দেয়ার। বাট আই হ্যাভ টু বি অলসো এক্সট্রিমলি অনেস্ট দ্যাট আই থিঙ্ক দ্য পিপল আর হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ কারেন্টলি। আই থিঙ্ক দ্য অ্যাসপিরেশনস আর নট ভেরি ভেরি হাই। So I have to be extremely honest that I've been working for the last 30 years. 30 বছর হয়ে গেছে চাকরি করতে and doing my professional life, and I've traveled across 90 countries around the world and lived in 5 across various continents. I have never worked in Kolkata. So I don't know whether that's good or bad, but I am a product or a byproduct of Kolkata, which is an education. So, and it doesn't matter, you know, I think that hunger and desire to succeed is, I think, is very, very important. I mean, Bodhi, that the entrepreneurship has to be there within your DNA. Doesn't matter if you're a CEO or you're working at the machines, that desire to do and excel, this is something which one should be very passionate about.

0: चौकी चले खनी खनी चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी होई भोर।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: Apni ki NRI ar India te phire eshe settle করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: much, much further. And I think that's quite important for us to take India to the next level, which I'm sure India will do very, very well and move to the next level.
1: So you are a first generation entrepreneur in the
0: family. Absolutely. Absolutely. First generation.
1: Very glad to hear that. But at the same time, I'm again reminded of another anecdote. Because you are a Bengali, এটা আমাদের আরেকজন বাঙালি খুব সাকসেসফুল সফল উদ্যোগপতিকে নিয়ে, তিনি যখন প্রথম কোম্পানিটা নিজের কিনলেন, তার আগে উনিও চাকরি করতে বিদেশে গিয়েছিলেন,
0: নিশ্চয়ই
1: তো ফার্স্ট কোম্পানিটা কেনার পরে উনি বাড়িতে ফোন করে, বেশ কিছুটা দূরে বীরভূমের একটা গ্রামে, মাকে ফোন করে বলেছিলেন যে মা জানো তো কাল থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক আর চাকরি, তো মা উনি বললেন বাহ খুব ভালো, খুব খুশি হলাম, তা বাবা চাকরিটা ছাড়িস নি তো, টিপিক্যাল বেঙ্গলি মেন্টালিটি যে ব্যবসাটা করো কিন্তু চাকরিটা না ছেড়ে করো আর কি। মানে আগে যেমন শুনেছি হয়তো আমাদের আগের জেনারেশন অব্দি ওটা বেশি ছিল যে বিয়ের বাজারে বলা হতো যে ছেলে কি করে, ছেলে মানে না ঠিক আছে ব্যবসা কিন্তু কি করে, মানে হোয়াট ডাজ ই ডু ফর লিভিং, সেইটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনাকে সেই যে এন্ট্রি ব্যারিয়ার সেগুলো ফেস করতে অতটা হয়নি, যেহেতু আপনি ওদের বাইরে চলে গিয়েছিলেন ওখানকার মেন্টালিটি।
0: না, আই হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার, বাবা মা ওয়ান্টেড হোয়াট এভার বেস্ট প্রফেশনাল অপরচুনিটিস উই কুড গেট, অ্যান্ড অ্যাজ আই সেড, ইউ নো, আই ট্রাই টু ম্যাক্সিমাইজ দ্য অপরচুনিটিস হোয়াট আইভ গট ইন দ্য লাইফ। ওয়ান থিং আই ক্যান কনফার্ম ইজ আই নেভার গট আ সিলভার স্পুন, ইউ নো, আমি যা করেছি নিজের মেরিটে, নিজের হার্ড ওয়ার্কে, অ্যান্ড উইথ আ বিট অফ লাক অলসো।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: একেবারে শেষে যেটা যেটা জানতে চাইবো, যে আমাদের জেনারেশন আফটার জেনারেশন, বিশেষ করে এখানে আমরা বড় হয়েছি এটা শুনে যে ব্যবসা মানে এটা খুব ঘৃণিত কাজ, মানে ব্যবসায়ী মানেই সে চালে কাঁকড় মেশায়, ওষুধে ভেজাল মেশায়, কিছু না কিছু একটা আনস্কুপুলে জব করলে করে তারপরে যেটা হয় আমাদের লিটারেচার, আমাদের ফিল্ম সব জায়গাতেই কিন্তু এইভাবেই পোর্ট্রেট হয়েছে বিজনেস ক্লাসটা। তো সেইটার জন্য বোধ হয় একটা ব্যবসার, বাঙালির ব্যবসা বিমুখতা তৈরি হয়েছে।
1: নিশ্চয়ই।
0: সো ওয়ান থিং, হাউ টু কাম আউট অফ দিস, ইউ নো, ইউ কল ইট রিল্যাকটেন্স অর ইউ কল ইট গিভ ইট সাম আদার নেম, we need to come out of this in a
1: absolutely
0: 100% not a dirty word.
1: No, absolutely no.
0: Eita the, what would be your suggestion? No, how to come out of this?
1: No, I think amar mote that we need to take these small victories, you know, nijeder life e whatever our little goals are and how much we are making progress, you have to do your own evaluation every year. Am I progressing or am I declining? And if you are not taking action on that, you are bound to decline. So you have to do the self-assessment continuously. And I want to tell that you know, big things doesn't happen in one day. It's a state of discipline over years. Then only you achieve something concrete in life. So there is no short circuit or short term you will get. So you should try to see how you're value adding and moving, and then celebrate. I mean, what English is called, drum beat. If you have a success, drum beat, bloody get that Dhakai guy and play the drums and spread it across your whole community that, hey, you have been successful, you know, in terms of doing it. And be, feel proud that whatever you have achieved, you know, and that step by step, look at that universe, at how you're going. So we must celebrate success also, and we must encourage people, and also the ability to listen, you know. Have a conversation. Not that I'm the CEO, I know everything, and whatever my staff is saying, I'm not going to be talking to them. Ability to listen from others, higher, lower, or whatever, that encourages dialogue, and that will add value to your life. Ekhane ekta mentality ache, I'm the boss. Hey, a little bit of a Japanese culture, if you worked in Japanese company, whatever the boss says is a done deal, you know. If he says evening, in the morning, you say, boss, it's in the evening. The ability
0: king can do no wrong, that's
1: a very good saying, you know. So I think this ability to have a dialogue, this is where the intellectual stimulation comes in from people. This is where value is created within your system, and you should be humble enough to have that ability to also listen to people and then take their, you are the boss, the buck stops with you, but at the end of the day you have to have that humility within you and respect people, you know, whatever class, wherever they come from, you know, that will give you karma points, you know. I can assure you that that's how I've taken my whole life.
0: It has been really wonderful and fascinating talking to you, enlightening too, because it's a kind of eye opener for many of us. I'm sure our audience viewers, they
1: absolutely
0: will, for them also it will be an eye opener. আমি যেটা বলতে চাইবো আমাদের দর্শকদের, আপনারা কিন্তু নামটা মনে রাখুন, পিনাকি ব্যানার্জি, অ্যাজ হি মেনশন টাইম অ্যান্ড অ্যাগেন, হাফ এ বিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডোন্ট এভার ফরগেট দ্যাট, উই উইল ভেরি সুন গেট টু হিয়ার দ্যাট ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম এ হাফ এ মিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাট ইন ইকুয়াল ব্রেথ আই উড লাইক টু সে, জাস্ট রিমেম্বার টু নেমস, পিনাকি ব্যানার্জি অ্যান্ড অহনা ব্যানার্জি, আই উড জাস্ট and keep watching this space, je ke age pouchhuche baba ar meher moddhe ekta healthy competition, ekta doud choleche, amra dekhte chai je ei entrepreneurial je doud ta cholche tate ke koto ta age koto dure pouchhe. All our best wishes to both the father and daughter duo.

কফি হাউসে সেই আড্ডাটা আজ হয়তো নেই। সেই নিয়ে মনটা যখন ভারী হয়ে আসে, তখন পেছনে ফিরে তাকাইয়া দেখতে পাই আপনাকে আড্ডা জাংশনে। নমস্কার, আজকের আড্ডাটা এমন একজন কণ্ঠকে ঘিরে যে কণ্ঠে ছিল আড্ডা, নাটক, প্রতিবাদ, প্রেম সব একসঙ্গে। তিনি শুধু গান গাইতেন না, তিনি চরিত্র হয়ে উঠতেন। আজকের আড্ডা জাংশনে আমি শুভায়ন গানের পাতায় খুঁজব কিংবদন্তি গায়ক মান্না দেকে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে একটা ব্যাপার সবসময় থাকত, স্পষ্টতা। সুর যতই কঠিন হোক না কেন, কথা কখনোই হারিয়ে যেত না, কারণ তিনি বিশ্বাস করতেন গান মানে শুধু সুর নয়, গান মানে বোঝানো। চলুন ঘুরে আসি সেই জলসাঘর।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আজ শ্রদ্ধেয় শিল্পী মান্নাদাকে ঘিরেই আড্ডা, আর সেই আড্ডার মাঝে গান, আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। মান্নাদে ছিলেন একজন ক্যারেক্টার সিঙ্গার, কখনো তিনি লালন, কখনো কফি হাউসের আড্ডার কেন্দ্রবিন্দু।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুধু বাংলা ছবিতে নয়, হিন্দিতেও তিনি একইভাবে পারদর্শী। ভুলে গেলে হবে সেই পারসানের সেই হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে কিশোর কুমার অন্যদিকে মান্না দি, আহ! কণ্ঠে ছিল থিয়েটারের শ্বেত পাথর, উচ্চারণ, বস, নাটকীয়তা সবটাই ছিল মাপে মাপে, লাউড নয়, লেজেন্ডারি। শুনে থাকুন আড্ডা জাংশনে মান্না দিকে নিয়ে আরও কিছু গান, ফিরব গানের ওপারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

তুমি আমার চিরদিনের। হ্যাঁ, আপনার আর আমার সম্পর্কটা, বন্ধনটা বেতারে চিরদিনের মতনই থেকে যাবে। ফিরেছি আমি আটটা জাংশনের শুভায়ন সঙ্গে নিয়ে মান্না দেকে, যিনি প্রমাণ করেছিলেন ভালো গান মানে চেঁচানো নয়, ভালো গান মানে ঠিক জায়গায় থামা। শুনবো আরও কিছু গান, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com এ আটটা জাংশন।

0: বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজি আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর,
1: কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝ নটবর, তুমিও যাবে না আমিও।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। অনেক কিছুই মনের মধ্যে ঘুরছে, ভাবছি মানুষটার ভার্সেটাইলিটি, ক্লাসিক্যাল, ফোক, কমিক, রোম্যান্টিক, প্রোটেস্ট, ফিলোসফি। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে সবই সম্ভব ছিল, কারণ তিনি গানকে কখনো হালকাভাবে নেননি।

বেলুন চড়ে চল চলে যায় দুঃখ খারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যায় দুঃখ খারি রাজ্যে, বাইরা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আপনারা শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। তবে আজ মন নিরুদ্দেশ নয়, আজ তার হদিশ পাওয়া গেছে শ্রদ্ধেয় শিল্পী মান্না দের ঠিকানায়, তার গানে গানে। শুনবো আরও কয়েকটা গান, এই যে মান্না দে যাকে নিয়ে আজকে আমাদের আড্ডা। তিনি যেমন গিয়েছিলেন রাজা মহারাজার গানও, আবার গিয়েছেন সাধারণ মানুষের কথাও। এই দুইয়ের মাঝখানে তিনি সত্যি খুব আপন, ঠিক যেমন আপনি সপ্তাহের শেষে একটা আপন কোণ নিয়ে অপেক্ষা করেন, হাত বাড়িয়ে এই বেতার বন্ধনে আড্ডা জাংশনে, যেখানে আমাদের কিছু কথা, কিছু গান, আর ফিরে পাই আমাদের না পাওয়া অনেকটাকে। শুনতে থাকুন আড্ডা জাংশন, ফিরব আবারও কটা গানের পর।

0: তবে কেন পায় না বিচার নিহত গোলাম।
1: বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার, বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে উঠে এসেছে অনেক কিছু, শুধু আনন্দ না, উঠে এসেছে অনেক প্রশ্ন, সমাজকে নিয়ে দ্বন্দ্ব, মানুষ, সব কিছুই এসেছে তার গানে। এ যেমন সেই প্রশ্নটা আমাদের ছুড়ে দেওয়া হয়েছিল, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাফ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। সেই উত্তর আজও আমাদের কাছে অজানা। চলুন না খুঁজি, গানে গানে ফিরবো আবারও আড্ডা জাংশনে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার। চলে গেল যে

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং।

আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জানো।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul Star Express presents Hariharan's Soul India
3: live in London Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Bangalir adda mane ki shudhui golpo, naki moner janla khule dewar ek adbhut jadu. রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের।

0: ಅದ್ರದ ತುಂಬ ದಿಂ ತನ ನದಿರ ತಾನು ತನ್ನ ದೇರೆ ನದಿಂ ತನ ನದಿರ ತಾನು ತನ್ನ ದೇರೆ ನದಿಂ ತನ ನದಿರ ತಾನು ತನ್ನ ದೇರೆ ನದಿಂ ತನ ನದಿರ ತಾನು ತೇರೆ ನದಿಂ ತನ ನದಿರ ತಾನು
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in। আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পাগল তোমার।
1: আজকের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় মান্নাদের কণ্ঠস্বর, তাকে নিয়ে আড্ডা, তাকে ঘিরে সবকিছু শুনতে শুনতে কোথাও যেন আমরা হারিয়ে গেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা হঠাৎ জানান দিল সময় প্রায় শেষ। মান্নাদে যে কোনো এরা নন, তিনি একাধিক এরার সেতু, যেখানে ক্লাসিক্যাল আর পপুলার হাতে হাত ধরে হেঁটে যায়। ঠিক আপনারা আমার মতন সপ্তাহের শেষে যেমন আমরা একে অপরের হাতে হাত ধরে খুব সুন্দরভাবে বেতারের মেলবন্ধনে ফুটিয়ে তুলি নিজেদের কিছুটা সময়। আজকের আড্ডা জাংশন মান্নাদে স্পেশাল এই পর্যন্তই। আমি শুভায়ন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। ফিরব আবার আগামী সপ্তাহে radiobaglanet.com এ মন যখন নিরুদ্দেশ, আপনার আর আমার আড্ডাতেই মনোনিবেশ।

ভাস্কর্য এমন এক অদ্ভুত সৃষ্টি যেগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে উদাস হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এটা কি করে সম্ভব হলো, মনটা এতটাই বিস্ময়ে ভরে যায়। কিন্তু জানেন কি, এই সমস্ত ভাস্কর্যের পেছনেও অদ্ভুত অদ্ভুত সমস্ত ব্যাপার আছে, ঘটনা আছে, এমনকি রহস্যও আছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর কিন্তু জমে উঠতে চলেছে কিছু ভাস্কর্যকে নিয়ে, কিছু ভাস্কর্য, তার পেছনের কিছু গল্প, কিছু অজানা কাহিনী, কিছু অজানা ঘটনা এবং কিছু আনসলভড মিস্ট্রিজ আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব এই ভাস্কর্যকে নিয়ে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর্য এবং পৃথিবীর অন্যতম সব থেকে বেশি বিখ্যাত ভাস্কর্য। তার নাম হলো মাইকেল অ্যাঞ্জেলো। এই মাইকেল অ্যাঞ্জেলো মূর্তি দেখেননি, এরকম মানুষ পাওয়াই হয়তো খুব মুশকিল। কিন্তু জানেন কি, এই মাইকেল অ্যাঞ্জেলোকে ঘিরে একটা অদ্ভুত ঘটনা আছে। মানে ব্যাপারটা হলো, মাইকেল অ্যাঞ্জেলো যে পাথর খোদাই করে তৈরি হয়েছিল, ম্যাক্সিমাম ভাস্কর্যে কিন্তু সেই পাথর ব্যবহার করা হয়নি। এবং অনেক ভাস্কর এটাও দাবি করেছেন যে যে পাথরে মাইকেল অ্যাঞ্জেলো খোদাই করা হয়েছিল, অন্যান্য অনেক ভাস্কর সেই পাথর বাতিলই করে দিতেন। তাহলে ভাবুন, সেই বাতিল হয়ে যাওয়া পাথর থেকে এরকম কালজয়ী একটি ভাস্কর্য তৈরি তো হলো। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই ভাস্কর্য এবং ভাস্কর্যকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা গল্প কাহিনী আছে সেগুলোকে নিয়েই আবর্তিত হবে, আর সেটাই আবর্তিত হতে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আরো একটি বিখ্যাত ভাস্কর্য হলো দ্য কিস। আগে সেখানে দেখানো হয়েছে যে একটি যুবক এবং একটি যুবতী একে অপরকে কিস করছে আর কি, কিন্তু সেই ঘটনা অর্থাৎ যে ঘটনাকে অবলম্বন করে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল সেটি একটি চমকপ্রদ। বলা হয় যে পাওলো নামে এক যুবকের প্রেমে পড়েন তার আপন বৌদি, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই মূর্তিটি তৈরি করা। কিন্তু এই মূর্তির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে চুম্বনরত অবস্থায় কাপড়কে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফলস। তার কারণ সেখানে কেউই চুম্বন করছে না, দুটি মানুষের মধ্যে বেশ এক বিঘত মতন জায়গা বাকি রয়েছে। তাহলেই ভাবুন তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডা আমাদের জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর তাকে ঘিরে বেশ কিছু অদ্ভুত গল্পকে নিয়ে। তো সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

গ্রিক ভাস্কর্যের কথা বললেই আমাদের মনে হয় যে শ্বেত পাথরে তৈরি করা বিভিন্ন মূর্তি এবং অসাধারণ সমস্ত ভাস্কর্য শিল্পকর্ম। কিন্তু একটা ব্যাপার কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, যে এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি নয়। তোরেডো বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র গল্প কাহিনী ঘটনা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে গ্রিক ভাস্কর্য বলতে গেলেই মনে হয় একদম ধবধবে সাদা শ্বেত পাথরে তৈরি সমস্ত ভাস্কর্য, কিন্তু ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ছিল না। অ্যাকচুয়ালি এই ভাস্কর্যগুলো তৈরি করার পরে তাতে রঙও করা হয়েছিল, কিন্তু কালের নিয়মে সেই রঙগুলো ক্ষয়ে গেছে, সেই জন্য আমরা শুধুমাত্র শ্বেত পাথরে তৈরি ভাস্কর্যগুলোই দেখতে পাই। কি বুঝলেন? তো রেডিও বাংলায় ডট কম এই ভাস্কর্যকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

ভাস্কর্যের কথা যদি বলেন তাহলে ইজিপ্টের কথা কি করে বাদ দিই বলুন তো। ইজিপ্ট এমন একটি দেশ যেখানে অদ্ভুত অদ্ভুত কিছু ভাস্কর্য রয়ে গেছে যেগুলো কালের নিয়মে এখনো পর্যন্ত কিন্তু ক্ষয় হয়নি। তার মধ্যে সব থেকে বড় যে মিস্ট্রি সেটি হলো পিরামিড, গিজার পিরামিড। এই পিরামিড দেখেননি এরকম লোকজন খুঁজে পাওয়া অসম্ভব, প্রত্যেকেই দেখেছেন। কিন্তু সেই পিরামিডকে ঘিরে যে সমস্ত রহস্য দানা বেঁধে আছে সেগুলো যদি এক দুই করে লিস্ট বানাতে শুরু করি তাহলে আমাদের সময় পেরিয়ে যাবে। ধরুন, এত বড় বড় পাথরের টুকরো অত ওপরে তোলা হলো কী করে, কিংবা এই পিরামিডের ভেতর ঠিক কী ছিল। এরকম অজস্র সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে যেখানে এখনো পর্যন্ত পৌঁছতেই পারেনি মানুষ। তাহলে পিরামিড তৈরি করার উদ্দেশ্যটাই বা কী ছিল? সব কিছুই রহস্যাবৃত, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্য কিন্তু আমাদের এখনো পর্যন্ত অবাক করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও রেডিও বাংলানেট।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।